0: সকাল দশটা কে আছেন? সকাল দশটা কে আছে?
1: I've been busy on this account.